0: confirmation of funding to construct the fence, emphasising the town will not contribute to the capital cost, and a formal variation to the licence between the town and the football club. The town also wants to approve the final alignment and gate openings to maintain community access to the park outside match days. I've included it in here because it's a much discussed and much disagreed thing, the goings on at East Fremantle Oval, and I thought I'd include that. That was news to me when I picked that up yesterday when I was putting this together. And our final item of local news, civil construction pioneer and youth mentor Dr. Jim Gemelli was named the 2026 West Australian of the Year at a gala dinner held at the Crown Ballroom on Thursday. The founder and director of engineering powerhouse Ertech and founder and chairman of the Motivation Foundation was recognised for a decorated career spanning more than 40 years in Australia's construction industry and long-standing commitment to creating education, training and employment pathways for young people. Under Dr. Gemelli's leadership, Ertech, which was founded in 1981, has grown into a major civil construction business employing nearly 500 people. In 1993, he introduced an employee ownership model, giving staff a direct stake in the company's success. Beyond business, Dr. Gemelli's most significant impact has been through education and social enterprise. In 2008, he established the Ertech Construction Academy to support young people at risk of disengaging from education and creating a pathway into construction careers. Congratulations to him. Fabulous effort. 13.3 degrees it is currently, northeasterly your wind, just 2 kilometres an hour, 86% relative humidity, your pressure 1014.5 hectopascals, 9.1 was our overnight minimum. Showers increasing and windy today, 21 degrees the estimated maximum, becoming cloudy, very high chance of showers, most likely in the afternoon and the evening. The Bureau is saying between 6 and 15 mil of rain today. The chance of a thunderstorm in the late afternoon and evening, damaging winds are possible, light winds becoming northeasterly, 20 to 30 k's in the middle of the day, and then tending northerly, 25 to 30 kilometres an hour in the late evening. So that's today. Similar tomorrow, 13 to 21, cloudy conditions continuing, very high chance of showers, between 10 and 25 mil of rain tomorrow. The chance of a thunderstorm in the early morning tomorrow, damaging winds are likely, northerly winds tomorrow, 25 to 35 k's, turning west to northwesterly, 35 to 55 k's during the morning. And long weekend.
1: সাবধানে সরকার কাজ করছে, যা যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার সবকিছুই সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি সচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকেল থেকে সন্ধে 6টা পর্যন্ত প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে গুলশান অ্যাভিনিউর বাসা থেকে বেরিয়ে গুলশান এক নম্বর সড়ক হয়ে হাতিরঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল দিয়ে তালতলা মার্কেট হয়ে বাসা বোঝান। এরপর প্রধানমন্ত্রী কমলাপুর স্টেডিয়াম, সাইদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ি মোড় দিয়ে ধোলাইখাল হয়ে শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক দিয়ে নারিন্দা হয়ে রায়েরশাহ বাজার মোড়, আদালত সড়ক হয়ে নয়াবাজার, বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ হয়ে এলিফ্যান্ট রোড যান। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে কলাবাগান, মিরপুর রোড ও সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কোয়ার হয়ে জিগাতলা বাস স্ট্যান্ড দিয়ে 27 নম্বর সড়কে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মহাখালী এলাকায় যান এবং এলাকায় নগর কর্তৃপক্ষের বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি প্রত্যক্ষ করেন। 48 ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পালনে ব্যর্থতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 6 কর্মকর্তাকে প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গতরাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই দুই সিটি কর্পোরেশন

0: পুরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের 48 ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। এর আগে গতকাল বিকেলে এ দুই সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে দায়িত্ব অবহেলার জন্য দুই সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন ঢাকা উত্তরের কর্পোরেশনের জোন 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন 1 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালে মুস্তানসির। গতকাল সন্ধে 6টা পর্যন্ত মোট 19,641 টন কোরবানির বর্জ্য মাতোয়েল ল্যান্ডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেবল বৃহস্পতিবার দিবাগত রাত 12টা থেকে গতকাল সন্ধে 6টা পর্যন্ত মোট 4,827 টন বর্জ্য মাতোয়েল ল্যান্ডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকেই।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি সুপ্রভা সেবতী। পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিনে দেশজুড়ে গতকাল বিরাজ করে উৎসবের আমেজ। ঈদের এই আনন্দময় দিনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ান অনেকেই। ঈদ উল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। রাস্তায় নেই গাড়ির চাপ, শব্দ দূষণ। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো গতকাল ফাঁকা দেখা গেছে, তবে বিনোদন কেন্দ্রগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। আরও শুনুন প্রতিবেদনে।
3: ঈদকে কেন্দ্র করে ছুটির আনন্দে মেতেছেন নগরবাসী। শুক্রবার সকাল থেকেই পরিবার পরিজন ও আত্মীয় স্বজন নিয়ে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। দর্শনার্থীদের উপস্থিতিতে সরগরম ছিল চিড়িয়াখানা এলাকা। জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীরা টিকিট সংগ্রহ শেষে একে একে প্রবেশ করতে থাকেন ভেতরে। নারী পুরুষ শিশু কিশোর সহ সব বয়সী মানুষের উপস্থিতিতে চিড়িয়াখানার ভেতর ও বাইরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এদিকে বিভিন্ন জাতের পশুর খাঁচার সামনে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। কেউ কেউ আবার গাছের নিচে বসে জিরিয়ে নিচ্ছিলেন। পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন,
4: বাচ্চাদেরকে বিভিন্ন প্রাণীর সাথে পরিচয় করানো, দেশে একটা জাতীয় উদ্যানে আসা, এটা একটা অন্যরকম অনুভূতি।
5: উদ্যান নিয়ে আসার জন্য চিড়িয়াখানা খুবই ভালো মনে হচ্ছে, কারণ হচ্ছে আগে থেকে অনেক পরিষ্কার হয়েছে, সুন্দর হচ্ছে পরিবেশ।
6: আমরা যে ঢাকা শহরে চার দেয়ালে বসবাস যারা করি, তাদের চোখ কিন্তু সুদূর প্রসারিত না, যতদূর চোখ যায় শুধু দেয়াল আর দেয়াল। বাচ্চাদের নিয়ে আসলাম, বাচ্চাদের মেধা বিকাশ প্লাস বাস্তবতাকে পরিচিত করার জন্য তাদেরকে নিয়ে আসলাম।
3: এছাড়াও পরিবারের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে আসা ছোট বাচ্চাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।
7: বাঘ দেখছি, সাপ দেখছি, বাদর দেখছি, হরিণ দেখছি, ময়ূর দেখছি, প্রথম দেখছি এমন বাঘটা।
3: জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, সাধারণত ঈদের পরের এই সময় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বেশি হয়ে থাকে। এছাড়াও রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: নিজেদের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পবিত্র হজ পালন শেষে গতরাতে শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরবের স্থানীয় সময় রাত 12:10 জেদ্দার কিং আবদুল্লা আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্রথম ফিরতি ফ্লাইট।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বৃদ্ধির চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটি বৈঠক করেছেন। এ সময় তিনি বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি না করার, হুরমুজ প্রণালী উভয় দিকে অবাধ জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার এবং জলপথে থাকা সমস্ত মাইন ধ্বংস করার বিষয়ে সম্মত হতে হবে। ট্রাম্প বলেন, বৈঠকটি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত হয়েছে। এই রুম সাধারণত বড় ধরনের সংকট মোকাবেলার জন্য ব্যবহৃত হয়। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা বলেছেন, দুই দেশ একটি চুক্তির কাঠামোতে সম্মত হয়েছে যা ট্রাম্প ও ইরানের নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই চুক্তির আওতায় যুদ্ধবিরতি 60 দিনের জন্য বাড়ানো হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হবে। এদিকে ইরানের শীর্ষ আলোচক ও সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, তেহরান ওয়াশিংটনের কথায় নয়, কেবল তার কাজেই আস্থা রাখবে। লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। গতকাল এই হামলা চালানো হয়। এ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সম্প্রসারিত স্থল অভিযান পরিচালনার জন্য ইসরায়েলি বাহিনী লেবাননের লিতানি নদী অতিক্রম করে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পর গত 17 মে যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিন বাড়ানো সত্ত্বেও ইসরায়েল সর্বশেষই সামরিক অভিযান শুরু করে। এদিকে গতকাল পেন্টাগনে লেবানন ও ইসরায়েলের সামরিক প্রতিনিধিদল নিরাপত্তা বিষয়ক বৈঠক করে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, গাজার শতভাগ ভূখণ্ডই ফিলিস্তিনিদের হওয়া উচিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বৃহস্পতিবার গাজা উপত্যকার 70% এলাকার ওপর নিয়ন্ত্রণ সম্প্রসারণের পরিকল্পনা ও পরবর্তীতে পুরো গাজা দখল করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। খেলার খবর ক্রিকেট। আজ এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকল থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 41 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে দেশে আজ পালিত হচ্ছে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। ঈদ উল আজহার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে অবহেলায় ঢাকার 2 সিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাময়িক বরখাস্ত। 48 ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার ও ডেঙ্গুর প্রতিরোধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থতায় ঢাকার 2 সিটির 6 কর্মকর্তাকে প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন।